0: শ্রোতা বন্ধু, আজি মধ্য হেউচি ওয়ার্ল্ড এডস ভ্যাকসিন ডে বা বিশ্ব এডস প্রতিষেধক দিবস। এহা প্রতিবর্ষ মে 18 তারিখরে পালন করা যায়। এই দিবস পালন নিমন্তে আমেরিকার পূর্বতন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন মোরগান বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া সময় প্রস্তাব দিয়েছিলেন। 1997 মে 18 এই প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই সময় বিশ্বের এডস রোগী সংখ্যা দ্রুতগতি বৃদ্ধি পাই, তেণু সে সচেতন করাইব প্রথম কার্য লা 1998 মসিহা মে 18 এই দিবস পালিত হয়ে আসুছি। এইচআইভি এডস এবেবি এক বিশ্বস্তরীয় স্বাস্থ্য সমস্যা। এর চিকিৎসা থিলে বি এপর্যন্ত এর পূর্ণ টিকা না, তেণু এইচআইভি এডস পাই টিকার আবশ্যকতা বিষয় সচেতনতা সৃষ্টি করা এবং লোককে এইচআইভি প্রতিরোধ বিষয় জনাইবা হেউচি এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংগঠন ঠার আরম্ভ করে জাতীয় এডস নিয়ন্ত্রণ সংগঠন বা নাকো এবং ওড়িশা রাজ্য এডস নিয়ন্ত্রণ সংগঠন বা ওসাক ভি সরকারি অনুষ্ঠান ও বেসরকারি সংগঠনর মিলিত কার্যক্রম যোগু এই এডস কবলর মানব সমাজক মুক্ত রখাযাই পুছি। তেমনি শ্রোতা বন্ধু, এডসর কারণ কণ আর নিরাকরণ আমি কিভাবে করে পারিবা সে সম্পর্কে আসন্তু আজ কার্যক্রমে অধিক কিছু জাণিবা। এ সম্পর্কে আমসহ আলোচনা করছেন কেন্দুঝর আইসিটিসি সুপরভাইজর ব্রহ্মানন্দ সাহু। স্যার নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: স্যার আজ আমি পালন করছেন ওয়ার্ল্ড এডস ভ্যাকসিন ডে বা বিশ্ব এডস প্রতিষেধক দিবস। এই অবসরের আজ আমি আলোচনা করিবা এডস র কারণ ও নিরাকরণ সম্পর্কে। তবে আপনার আমাকে প্রথমে কুহন্তু এডস কোন এবং এহা কিভাবে সংক্রমিত হইথাই।
1: ধন্যবাদ ম্যাডাম। যেহেতু এইচআইভি এডস গোটে আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য সমস্যা এবং বর্তমান আমার হেলথ ডিপার্টমেন্ট রে এই এইচআইভি এডস গোটে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজ ভারত সরকার ঠার আরম্ভ করে আন্তর্জাতিক স্তরে সমস্ত লাগিছেন এবং চেষ্টা করছেন যে সারা বিশ্ব যেমনি এইচআইভি মুক্ত হোক। এইচআইভি কলে ম্যাডাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরস। ইয়ে গোটে ম্যাডাম ভাইরস। এডস কইলে আকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। তো আকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম কইলে কোন না আপন অন্য ঠারু নিজ দেহকু আনিবা কিছি গ্রহণ করিবাকু আকোয়ার্ড কোয়াজে বা অর্জিত কোয়াজে এবং ইমিউনো যেটা কোয়াজে মনুষ্য শরীরে থিবা রোগ প্রতিরোধক শক্তি এবং ডেফিসিয়েন্সি কইলে এই রোগ প্রতিরোধক শক্তিটা হ্রাস পাইবা এবং সিন্ড্রোম একো ডিজিজ ন কইকি সিন্ড্রোম রোগ গুড়িকো লক্ষণ প্রকাশ পায়। এইচআইভি বা এডস কইলে গোটে অবস্থা কো আমি বুঝু ম্যাডাম, আমি রোগ বলি কেবে কই পারুনি। এই এইচআইভি টা গোটে ভাইরস, এ শরীর থরে প্রবেশ করলে ই লাইফ লং ই শরীর ভিতরে রহে। ই যদি ওয়ান্স এন্ট্রি করি গলা মানে মানুষ গোটে রোগ প্রতিরোধক শক্তি থাকে, সে ধীরে ধীরে ধীরে ধীরে হ্রাস হওয়াকু লাগে। যেতবে রোগ প্রতিরোধক শক্তি হ্রাস হব সেটা বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায়। ইমিউনিটি পাওয়ার কমি গেলে থন্ডা ঠারু ক্যান্সার পর্যন্ত বিভিন্ন প্রকার সমস্যা শরীর ভিতরে দেখা যাব। আকু কাহিকি আমি এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কহুছু, এটা গোটে আন্তর্জাতিক স্বাস্থ্য সমস্যা। ইয়াপাই কোনসি প্রকার ভ্যাকসিন বা মেডিসিন বাহারি নাই, সেথিপাই তাকু প্রিভেনশন টা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট। কেমতি লোক আওয়ারনেস হই পারিবো, বর্তমান ভারত সরকার 1097 গোটে টোল ফ্রি নম্বর রাখছন্তি। আইসিটিসি সেন্টারে যাইকি সমস্ত বুঝি পারিবে নাই, কিছু মন ভিতরে গোটে আজি এইচআইভি এডস ভিতরে গোটে ডাউট হবে আপনি যাইকি তাকে ফোন করে মধ্যে বুঝি পারিবে। আমি বিভিন্ন প্রকার কলেজ স্কুলে যাও পিলা আমরা কিছু কই পারন্তি নাই। এই 1097 টা আপনি সব থেকে গুপ্ত রাখা যায়, কারণ না প্রকাশ করা যায় নাই।
0: তবে এইচআইভি এডস কিভাবে ভাবে লোককে সংক্রমিত হই থাকে
1: ম্যাডাম? ইয়ার চারিটা মাধ্যম আছে। প্রথম মাধ্যম হচ্ছে অসুরক্ষিত যৌন সম্পর্ক বা অনসেফ সেক্স বলে কোয়া যায় বা অনপ্রোটেক্টেড সেক্স কোয়া যায়। অসুরক্ষিত যৌন সম্পর্ক কইলে আজিকালি বিভিন্ন স্বল্প বয়স পিলা বা পুরুষ হোক স্ত্রী হোক এমানক মধ্যে অসুরক্ষিত যৌন সম্পর্ক রয়েছে। ইয়ে সম্পর্কটা গোটে স্ত্রী লোক হইপারে বা গোটে পুরুষ লোক হইপারে। তো ইয়াঙ্ক ভিতরে জন স্ত্রী লোক বা জন পুরুষ লোক জাণিপারে যে সে পার্টনরটা এইচআইভি দ্বারা ভাইরস দ্বারা আক্রান্ত অছি বলি, যেতবে তা সহ সম্পর্ক রক্ষে সেতবে তাকে এইচআইভি টা স্প্রেড হবার চান্স থাকে। আর দ্বিতীয় হচ্ছে সংক্রমিত ছুঞ্চি বা সংক্রমিত সিরিঞ্জ। আজিকালি দেখবে বহু জায়গায় ড্রগস যে নিশা সেবন করছেন ছুঞ্চি মাধ্যমে সেবন করছেন, 4-5 জন কি 7 জন পিলা আছেন গোটে সেম ছুঞ্চিটা সিরিঞ্জটা শেয়ার করছেন। আর তৃতীয়টা হচ্ছে কন্টামিনেটেড ব্লড বা সংক্রমিত রক্ত। আজ হঠাৎ মেডিকাল দরকার পড়লা জনক রক্ত, জনে জানিনি যে সে জনে এইচআইভি সংক্রমিত, সাথে সাথে ব্লড দৌছু, ସାଧାରଣତଃ ଜଣେ ବ୍ଲଡ୍ ଦରକାର ମାନେ ଯେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହସ୍ପିଟାଲ ନେବା ଦରକାର, ତାକୁ ଆଡଭାଇସ୍ କରିବା ଦରକାର। ତ ସେଥିରେ କ'ଣ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଟେଷ୍ଟ, HIV ଟେଷ୍ଟ ହେଇଥାଏ, ହେପାଟାଇଟିସ୍ ଟେଷ୍ଟ ହେଇଥାଏ, ସେ ଯୋଉଟାକି ସୁରକ୍ଷିତ।
0: ଆଜ୍ଞା,
1: ଆଉ ଗୋଟେ ହଉଛି ମ୍ୟାଡମ, ସଂକ୍ରମିତ ମା ଠାରୁ ଛୁଆକୁ ବ୍ୟାପିବାର ଚାନ୍ସ ଥାଏ, 30% ଚାନ୍ସ ଥାଏ, ଯେତେବେଳେ ପ୍ରେଗନାନ୍ସି ସମୟରେ ବା ବାର୍ଥ ସମୟରେ ବା ତାର ବ୍ରେଷ୍ଟ ଫିଡ୍ରେ ଏଇ ଭାଇରସଟା ତାକୁ ଟ୍ରାନ୍ସମିଟ୍ କରିବା ବହୁତ ଚାନ୍ସ ଥାଏ। ଏଇ ଚାରିଟା ହଉଛି ତାର ସାଧାରଣତଃ ମାଧ୍ୟମ ବା ଏଜେଣ୍ଟ ଯୋଉଟାକି HIV ସ୍ପ୍ରେଡ୍ କରିଥାଏ।
0: ତେବେ ଏଇ HIV ଏଡ୍ସ ଜଣକୁ ହେଇଛି କି ନାହିଁ ସେ କେମିତି ଜାଣିବେ ବା ଏହାର ଲକ୍ଷଣ କଣ ରହିଛି?
1: ଜଣେ ବ୍ୟକ୍ତି ସାଧାରଣତଃ ସେ ନିଜେ ଦେଖିବ କୌଣସି ହାଇ ରିସ୍କ ବିହେଭିୟରରେ ନିଜେ ସମ୍ପୃକ୍ତ ଅଛି କି ନା ନାହିଁ, ମୁଁ ନିଜେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମଲ୍ଟିପୁଲ ପାର୍ଟନର ସହିତ ମିଶୁଛି କି ନା ନାହିଁ, ବା ଯେମିତି ମୋ ପାର୍ଟନର ଫ୍ରିକ୍ୱେଣ୍ଟଲି ଚେଞ୍ଜ କରୁଛି, ସ୍ତ୍ରୀ ଲୋକ ହେଇପାରୁ ବା ପୁରୁଷ ଲୋକ ହେଇପାରୁ, ବା ସେମ୍ ସେକ୍ସ ହେଉ ବା ଅପୋଜିଟ୍ ସେକ୍ସ ହେଉ, ଏଇ ପ୍ରକାର ଜାଗାରେ ସେ ଦେଖୁଥିବ ମୁଁ ଅନପ୍ରୋଟେକ୍ଟେଡ୍ ସେକ୍ସ ବା ଅସୁରକ୍ଷିତ ଯୌନ ସମ୍ପର୍କ ରଖିଛି କି ନା ନାହିଁ ଆଗରୁ, ବା ନିଜେ କୋଉଠି ନିଶା ସେବନ କରୁଛି ବିଭିନ୍ନ ସିରିଞ୍ଜ ବା ନିଡିଲ ଦ୍ୱାରା ନେଇଛି କି ନା ନାହିଁ, ଏଗୁଡ଼ା ଯଦି ସେ ଦେଖିବ ଭାବିବ ଆରେ ଏଇ ଟାଇପ୍ର ମୁଁ ବିହେଭିୟରରେ ଇନଭଲ୍ଭ ଅଛି, ତାହେଲେ ସେ କାଳ ବିଳମ୍ବ ନ କରି କୌଣସି ICTC ସେଣ୍ଟର ଯାଇକି ନିଜେ HIV ଟେଷ୍ଟ କରିଦେବା କଥା। କାରଣ ଇଏ ଯଦି ଟେଷ୍ଟ ନ କଲା ବିଳମ୍ବ ହେଇଗଲେ ଯୋଉଟାକି ସେତେବେଳେ ତାର କଣ୍ଟ୍ରୋଲରେ ନଥାଏ ତାକୁ ଆଉ ଟ୍ରିଟମେଣ୍ଟ କରିବା ପାଇଁ, ଯଦି ଆର୍ଲି ଟେଷ୍ଟ କଲେ ଟେଷ୍ଟ ଆଣ୍ଡ ଟ୍ରିଟ ବୋଲି ଯୋଉଟାକି ଯଦି ଆଜି ପଜିଟିଭ ହେଲା ଆମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଗୋଟେ ARTI ଅଛି ତାକୁ ଲିଙ୍କ କରୁଛୁ।
0: ତେବେ ବର୍ତ୍ତମାନ ଆମ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ ଏଡ୍ସ ସଂକ୍ରମିତଙ୍କ ସଂଖ୍ୟା କିଭଳି ରହିଛି?
1: ବର୍ତ୍ତମାନ ମ୍ୟାଡମ ଆମ କେନ୍ଦୁଝରରେ ICTC 5ଟା ଅଛି, ସେ ବାବଦରେ ଆଜି VHND ଲେବୁଲରେ କମ୍ୟୁନିଟି ଲେବୁଲରେ ମଧ୍ୟ HIV ଟେଷ୍ଟ ହେଉଛି, ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ବାହାରୁଛି, ଯେତେ ଟେଷ୍ଟ ହେଉଛି ଅଧିକ ସେତେ ବାହାରୁଛି।
0: ତେବେ ଏଡ୍ସ ସମ୍ପର୍କରେ ସଚେତନତା ସୃଷ୍ଟି ପାଇଁ କି କି ପଦକ୍ଷେପ ସବୁ ନିଆଯାଉଛି?
1: ମ୍ୟାଡମ ମୁଁ ଏହା ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କୁ କହୁଥିଲି ଗୋଟେ 1097 ଗୋଟେ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବରଟେ ଭାରତ ସରକାର ପକ୍ଷରୁ ଏଟାକୁ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବର ରଖାଯାଇଛି, ସମସ୍ତେ ବିଭିନ୍ନ କଲେଜ ହଉ ବା ବିଭିନ୍ନ କମ୍ୟୁନିଟି ଲେଭେଲରେ ହଉ ବିଭିନ୍ନ କଲଚରାଲ ପ୍ରୋଗ୍ରାମ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରଚାର ପ୍ରସାର କରାହଉଛି। ଏବଂ ଦ୍ୱିତୀୟ କଥା, ପ୍ରତ୍ୟେକ VHND ଲେଭେଲରେ ମଧ୍ୟ ଜଣେ ଫାଷ୍ଟ ପ୍ରେଗନାନ୍ସି ଷ୍ଟେଜରେ ସିଏ କୌଣସି ମେଡିକାଲକୁ ନ ଆସିକି ମଧ୍ୟ ତାର VHND ଲେଭେଲ ଟେଷ୍ଟ ହେଇଯାଉଛି। ପ୍ରତ୍ୟେକ ଗର୍ଭବତୀ ମହିଳାଙ୍କର HIV ଟେଷ୍ଟଟା ଗୋଟେ ମ୍ୟାଣ୍ଡେଟୋରୀ ହେଇଛି। ବର୍ତ୍ତମାନ ସରକାର ଗୋଟେ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି, ଯଦି ଜଣେ ସ୍ୱାମୀ ବା ତାର ପାର୍ଟନର HIV ଦ୍ୱାରା ସଂକ୍ରମିତ, ଆମକୁ ଗୋଟେ ବର୍ତ୍ତମାନ ଇଣ୍ଡେକ୍ସ ଟେଷ୍ଟିଂ ବୋଲି କୁହାହଉଛି। ଇଣ୍ଡେକ୍ସ ଟେଷ୍ଟିଂ ଦ୍ୱାରା କଣ ହଉଛି ନା ଆମେ ଚେନ୍ଟା ବ୍ରେକ୍ କରିବା ପାଇଁ ଲାଗିଛୁ।
0: ଯଦି ଜଣେ ଏଡ୍ସ ସଂକ୍ରମିତ ବ୍ୟକ୍ତି ନିଜେ ଜାଣିପାରୁ ନାହାନ୍ତି ଯେ ସେ ନିଜେ ଏଡ୍ସ ଦ୍ୱାରା ସଂକ୍ରମିତ, ତାହେଲେ ଆଗକୁ ତାଙ୍କର କଣ ଅସୁବିଧା ହେଇପାରେ?
1: ତାଙ୍କର ସାଧାରଣତଃ ୱେଟ୍ ଲସ୍ ହେଇଯିବ, ନାଇଟ୍ ସ୍ୱିଟିଂ ହେବ, ଜ୍ୱରଟା କନଷ୍ଟାଣ୍ଟଲି ବହୁତ ଦିନ ଲାଗି ରହିବ, ଝାଡା ଡାଇରିଆ ହେବ, ବହୁତ ସମୟରେ ଏମିତି ହଉ TB ଆଡକୁ, ଏଗୁଡା ସବୁ ଅପରଚୁନିଟି ଇନଫେକ୍ସନ ଡେଭଲପ, TB ହେଇଯାଇପାରେ, କ୍ୟାନ୍ସର ହେଇଯାଇପାରେ, ବିଭିନ୍ନ ମାନେ ଲିମ୍ବସ ଡେଭଲପ କରିଯାଇପାରେ, ଏଇ ଟାଇପ୍ର ଜିନିଷ ଡେଭଲପ କରିବ ତା ଦେହରେ। HIV ଟା ଯଦି ୱାନ୍ସ ଇନିସିଆଲି ଷ୍ଟେଜରେ ଡିଟେକ୍ଟ ହେଇଗଲା ସେ ତ ଟ୍ରିଟମେଣ୍ଟ ରହିଲା କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, କିନ୍ତୁ HIV ଏଡ୍ସ ହେବା ପାଇଁ 7ରୁ 8 ବର୍ଷ ଲାଗେ। ଏଡ୍ସ ଷ୍ଟେଜକୁ ଆସିଗଲା ପରେ ମ୍ୟାଡମ ତାକୁ ଆଉ କୌଣସି ପ୍ରକାର ମେଡିସିନ କାମ କରେ ନାହିଁ, ସେତେବେଳେ ସେ ବଞ୍ଚିବା ଆଉ ସମାନ ନଥାଏ। ମ୍ୟାଡମ ଆଉ ଗୋଟେ କଥା, ସାଧାରଣତଃ ଇମ୍ୟୁନିଟି ପାୱାର ଉପରେ ନିର୍ଭର କରେ, ଲୋକ HIV ଷ୍ଟେଜରେ ବହୁତ ଦିନ ରହିଯାଉଛନ୍ତି, ବହୁତ ଦିନ ମଧ୍ୟ ସେ ଜାଣିପାରନ୍ତି ନାହିଁ, ଯେତେବେଳେ ଇମ୍ୟୁନିଟି ପାୱାର ବଡ଼ିରେ କମିଯାଏ ଧୀରେ ଧୀରେ ହଠାତ୍ ଏସବୁ ଜିନିଷ ଦେଖାଯିବ, ଲୋକ ଅଛନ୍ତି ଅଳ୍ପ ଦିନ ପରେ ମଧ୍ୟ ସେମାନେ ଜାଣିପାରନ୍ତି, ଇମ୍ୟୁନିଟି ପାୱାର ଉପରେ ନିର୍ଭର କରୁଛି।
0: ପ୍ରତ୍ୟେକ ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି HIV ଏଡ୍ସ ର ପରୀକ୍ଷା କରିକିରି ନିଜେ ଜାଣିପାରିବେ କି ନାହିଁ?
1: ମ୍ୟାଡମ ଜାଣିପାରିବେ, କାରଣ କେମିତି କିଏ କହିପାରିବେନି ଯେ ମୁଁ ଜଣେ, ଆମେ ସାଧାରଣ ଗୋଟେ ମନ ଭିତରେ ଅଛି ନାଇଁ ନାଇଁ ମୁଁ କୌଣସି ପ୍ରକାର ଅସୁରକ୍ଷିତ ଯୌନ ସମ୍ପର୍କ ସହିତ ସମ୍ପୃକ୍ତ ନୁହଁ, ମୋତେ HIV ନାହିଁ, ହୁଏତ କାଲି କୋଉ ଟାଇପ୍ ର ଗୋଟେ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଥିବ, ବ୍ଲଡ୍ ନେଇଥିବ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହସ୍ପିଟାଲ, ସେ ବ୍ଲଡ୍ ନେଇଥିବ କୋଉଠି ପ୍ରାଇଭେଟଲି ସେ ନେଇଥିବ, ତେଣୁକରି ମାନେ ସେ ଭାବିଛ ମୋତେ କିଛି ହେଇନଥିବ, ସେୟା ନୁହଁ, ସମସ୍ତେ ଆବାଳ ବୃଦ୍ଧ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତେ ଗୋଟେ HIV ଟେଷ୍ଟ କରିଦେବା କଥା। ପ୍ରଥମ ଟେଷ୍ଟ କଲେ ଜଣକୁ ଆଉ ଏଡ୍ସ ଆଡକୁ ଆଉ ଯିବାକୁ ପଡିବ ନାହିଁ, ଜଣେ ସାଧାରଣ ମଣିଷ ଯେମିତି ବଞ୍ଚୁଛି ସେ ହିଁ ବଞ୍ଚିପାରିବ, ସେଭଳିଆ ବିଳମ୍ବ ହେଇଗଲେ ତାହେଲେ ପୁଣି ପରିସ୍ଥିତି ଆହୁରି ଜଟିଳ ଆଡକୁ ଗତି କରିଥାଏ।
0: ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି HIV ଏଡ୍ସ ମୁକ୍ତ କି ନୁହନ୍ତି ସେଥିପାଇଁ HIV ଏଡ୍ସ ର ପରୀକ୍ଷା ନିଶ୍ଚୟ କରାଇ ନେବା ଆବଶ୍ୟକ
1: ଆବଶ୍ୟକ ମ୍ୟାଡମ।
0: ତେବେ ଯେଉଁମାନେ HIV ଏଡ୍ସ ସଂକ୍ରମିତ ଲୋକମାନେ ତାଙ୍କୁ ଘୃଣା କରିବେ କି କଣ ଏମିତି ଗୋଟେ କିଛି ମାନସିକତା ତାଙ୍କ ଭିତରେ ଆସିଯାଏ ଯାହାଫଳରେ ସେମାନେ ନିଜକୁ ଲୋକଙ୍କ ଠାରୁ ଦୂରେଇ ରଖନ୍ତି, ସେଇ ଏଡ୍ସ ରୋଗୀମାନେ କେମିତି ଦୃଢ ଭାବରେ ବଞ୍ଚିପାରିବେ ବା ନିଜ ମନକୁ ଦୃଢ କରିପାରିବେ ସେଥିପାଇଁ ସେମାନଙ୍କୁ ଆପଣ କଣ କହିବେ?
1: ବହୁତ ବହୁତ ବହୁତ ସୁନ୍ଦର ପ୍ରଶ୍ନଟେ ପଚାରିଛନ୍ତି ମ୍ୟାଡମ। ଆମର ସେଥିପାଇଁ ବିଭିନ୍ନ ହସ୍ପିଟାଲ, ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହସ୍ପିଟାଲ କୁହନ୍ତୁ, ସବ୍ ଡିଭିଜନାଲ ହସ୍ପିଟାଲ କୁହନ୍ତୁ, CSC ଲେବଲରେ ପ୍ରଫେସନାଲ କାଉନସିଲର ମାନେ ଅଛନ୍ତି। ସାଧାରଣତଃ ଯେତେବେଳେ କୌଣସି ବ୍ୟକ୍ତି HIV ପଜିଟିଭ ବୋଲି ଡିଟେକ୍ଟ ହୁଅନ୍ତି ସେମାନେ ସାଧାରଣତଃ ମାନସିକ ସ୍ତରରେ ଭାଙ୍ଗି ପଡନ୍ତି। ତାଙ୍କୁ ସେମାନେ ସାଇକୋ ସୋସିଆଲ ସପୋର୍ଟ ଦିଅନ୍ତି, ଯେମିତି ସେମାନେ ଭାଙ୍ଗି ନ ପଡିବେ ସେମାନେ ତାଙ୍କୁ ଭଲ ଭାବରେ ବୁଝେଇ ଦିଅନ୍ତି, ଭାଙ୍ଗି ପଡିବା ଦରକାର ନାହିଁ, ହେଇଯାଇଛି ହେଇଯାଇଛି, ଆଗରୁ ଜାଣିପାରିଲ ଜିନିଷଟା ଠିକ ହେଲା, ଟେଷ୍ଟ କଲେ ଏବେ ବାହାରିଲା, ତା ମନ ଭିତରେ ପଶେଇଛି, ଆରେ ମତେ ତ ଆଜି ସମାଜରେ ଜାଣିଦେବେ ମୁଁ ଅସୁବିଧା ହେଇଯିବ ମୁଁ ପଜିଟିଭ ବୋଲି। କିନ୍ତୁ ସେ ତ ଗୁପ୍ତ ବି ମଧ୍ୟ ରଖାଯାଉଛି, ତାର ନର୍ମାଲ ଲାଇଫ ସେ ନିଏ, ସବୁଦିନ ମେଡିସିନ ଖାଏ, ବହୁତ ଆରାମରେ ଲୋକମାନେ ମଧ୍ୟ କାମ କରୁଛନ୍ତି।
0: ଆଜି ଆମେ ପାଳନ କରୁଛନ୍ତି ୱାର୍ଲଡ ଏଡ୍ସ ଭ୍ୟାକ୍ସିନ ଡେ, ଏଇ ଅବସରରେ ଆପଣ ଆମର ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀ ମାନଙ୍କୁ କଣ ବାର୍ତ୍ତା ଦେବେ?
1: ଘରେ ଘରେ ସମସ୍ତେ ପରିବାରର ପିତାମାତା ଜାଣିବା ସହିତ ତାଙ୍କର ପିଲାମାନେ ମଧ୍ୟ ବିଷୟରେ ସଚେତନ ହେବା ଦରକାର, HIV କଣ, ଏଡ୍ସ କଣ, କୋଉଥି ପାଇଁ ହୁଏ, କୌଣସି ତାଙ୍କ ଭିତରେ ଲଜ୍ଜା ବି ରହିବା ଦରକାର ନାହିଁ। ପୁଅଟି ଯାଉଛି ସ୍କୁଲ ବା କଲେଜ, ବାପା HIV ଏଡ୍ସ ଏମିତି ବ୍ୟାପକ, କାରଣ ସାଧାରଣତଃ ଆଜିକାଲି ଦେଖୁଛନ୍ତି ସମାଜ କୁଆଡୁ ଗତି କଲାଣି, ପିତାମାତା ତାକୁ ଯଦି ଜଣେଇ ଦେଇପାରିଲେ ଏବଂ କଲେଜ ଲେବୁଲରେ ମଧ୍ୟ ପ୍ରୋଗ୍ରାମ ହେଉଛି, ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ୱାର୍ଲଡ ଏଡ୍ସ ହେଉଛି, ତାଙ୍କର ରେଡ୍ ରିବନ ହେଉଛି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରୋଗ୍ରାମ ହେଉଛି, ଜାଣିବା ଦରକାର। ଜାଣିଲା ମାନେ କଣ, ସେ ଆଉ ଜଣକୁ ମଧ୍ୟ ଜଣେଇବା ଦରକାର, ମା ମାନେ ମଧ୍ୟ ଦାୟିତ୍ୱ ନେବା ଦରକାର ଯେ ମୋ ଛୁଆଟି ଯାଉଛି ଆଜି କଲେଜ, ମୋ ଝିଅଟି ଆଜି ଯାଉଛି କଲେଜ, ତାକୁ ମୁଁ ବିଷୟରେ ଜଣେଇ ଦିଏ, ସଜାଗ କରିଦିଏ, କୌଣସି ଲାଜ ରଖେନି, କାରଣ ଯଦି ଆମେ ବିଷୟରେ ନ ଜଣେଇବା ତାହେଲେ ଆଗକୁ ମଧ୍ୟ ଗୋଟେ ଭୟଙ୍କର ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହେବ। ଶିକ୍ଷିତ ଘରେ ମଧ୍ୟ ହଉଛି, ବଡ ବଡ ପ୍ରଫେସନାଲ ଲୋକ ମଧ୍ୟ ହଉଛନ୍ତି, ଆକ୍ରାନ୍ତ ହଉଛନ୍ତି, ତେଣୁ ଜଣେ ସଜାଗ ରହିବା ଦରକାର, ଥରେ ଆକ୍ରାନ୍ତ ହେଇଗଲେ ଜଣେ ଜୀବନ ଯାକ ଆକ୍ରାନ୍ତ ହେଇକି ରହିଲା, ସେଥିପାଇଁ କୁହାଯାଏ ପ୍ରିଭେନ୍ସନ ଇଜ୍ ବେଟର ଦ୍ୟାନ୍ କିଅର।
0: ଯା ହଉ ସାର୍, ଆଜି ଆପଣ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ HIV ଏଡ୍ସ ସମ୍ପର୍କରେ ଅନେକ ଗୁଡିଏ ଉପାଦେୟ କଥା ଜଣେଇଲେ, ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର।
1: ନମସ୍କାର ମ୍ୟାଡମ।

0: শ্রোতা বন্ধু, সামাজিক গণ যোগাযোগ ব্যবস্থার এক বলিষ্ঠ অঙ্গ হচ্ছে রেডিও বা আকাশবাণী। দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশ ক্ষেত্রে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান আকাশবাণী 90 বর্ষে পদার্পণ করেছি। আজ আমি আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রমক নিজের মোবাইল ফোন দ্বারা শুনেপার। বহুজন হিতায় বহুজন সুখায় এই উদ্দেশ্যক নেই আরম্ভ হয়েথিবা আকাশবাণী নিজের এই বিচারধারাকু নেই আগেই চালিছি। ভারতর অনেক আকাশবাণী কেন্দ্র মধ্যে আম কেন্দুঝর আকাশবাণীর স্থান স্বতন্ত্র। এহা অনেক কলাকারঙ্কু সেমানকর প্রতিভার বিকাশ দিগরে সহায়ক হয়েছি। এছাড়া অনেক ব্যক্তিবিশেষ এঠারে কার্য করে অনেক কিছু অনুভূতি মধ্যে সাউটিছন্তি। সেমানক মধ্যে পূর্বতন কার্যক্রম মুখ্য শ্রী আত্মেশ্বর ঝা হেউছন্তি অন্যতম। তাঙ্ক জীবনরে রেডিওর ভূমিকা কিভাবে রয়েছে আসন্তু জানিবা সে এ সম্পর্কে কোন কহুছন্তি।
1: মেরা তো জীবন হি রেডিও হে। মে উস পিঢ়ি কা হু জিস জমানে মে কি সিনেমা দেখনে কে লিয়ে আদমি কো থিয়েটার মে জানা পড়তা থা অর পয়সে খরচ করনে পড়তে থে অর অভিভাবক ইয়া গার্জিয়ানস জো হে জলদি পারমিশন নহি দেতে থে। লেকিন হামারে ঘর পে এক রেডিও থা। হামারে পিতাজি উসমে শাম কো 8:45 বজে সমাচার জরুর শুনতে থে। অর ইসলে ভি মহত্বপূর্ণ হ্যা কি হামারে ঘর মে এক নিয়ম থা কি হর বচ্চে কো শাম কো আকর কে হাত পের ধো করকে খেল কে আনে কে বাদ মে পড়নে কে লিয়ে বেঠ জানা হ্যা। তো হাম লোগ পড়নে কে লিয়ে বেঠ জাতে থে অর বিলকুল পিন ড্রপ সাইলেন্স হামারে ঘর মে হোতা থা। হামারে পিতাজি ভি উস বক্ত আখবার ইয়া কোই কিতাব পড়তে রহতে থে অর হাম লোগো কে পাস ঘড়ি ভি নহি থি। তো হাম লোগো কো ইয়ে পতা থা কি ও ভি এক হি ঘড়ি হাত ঘড়ি পিতাজি কে পাস। তো হাম লোগ কো পড়না হ্যা অর আপকো পতা হ্যা কি বচ্চে বহুত অধিক সময় তক নহি পড়না চাহতে হ্যা। তো পড়তে থে ফির হাম লোগ কা মন ভি কভি কভি পড়তে পড়তে উব জাতা থা। লেকিন ঠিক 8:45 বজে জব ঘড়ি মে পিতাজি দেখতে থে তো রেডিও অন করতে থে, ইয়ে আকাশবাণী হ্যা, আব আপ সমাচার সুনিয়ে। অর ও সমঝিয়ে কি হাম লোগো কো লাগতা থা কি হাম লোগো কি পড়াই সে ছুট্টি হো গই অর ও ফির সমাচার বজতা থা। হ্যাঁ, ধীরে ধীরে জব হাম বড়ে হুয়ে তো এক ছুট মুঝে মিলি কি উসকে বাদ 8:45 বজে কে বাদ মেরা এক ছোটা ভাই ভি থা অর হামারে ঘর মে এক হামারা ভাঞ্জা ভি পড়তা থা জো মুঝে বহুত ছোটা থা। তো ও ছুট মুঝে মিলি ব্যক্তিগত কি উসকে বাদ মে গানা সুন সকতা হু, ক্যোঁকি মেরে পিতাজি কো মেনে কনভিন্স কিয়া কি মে গানা সুনতে সুনতে ম্যাথমেটিক্স সলভ কর সকতা হু। মে জব 9 ক্লাস মে আ গিয়া থা উস বক্ত সে রেডিও মেরা জীবন হো গিয়া অর মে রাত কো 10 বজে গানা সুনতে সুনতে রেডিও পে গানো কা কার্যক্রম আতা থা। 10 থেকে 11 মে ম্যাথমেটিক্স কে সওয়াল হল করতা থা অর ও করতে করতে সুনতে সুনতে মে সো জাতা থা। তো ইয়ে কহে কি রেডিও হি মেরা জীবন হ্যা, ক্যোঁকি বাদ মে মুঝে হি নৌকরি মিলি অর ফির তো ব্রডকাস্টিং কে জিতনি ভি আয়াম হ্যা সবসে মে গুজরা, চাহে রেডিও ড্রামা হো, ফিচার হো, ও ভি হো, অর লোগো সে মিলনা, শ্রোতাও সে প্যার, কার্যক্রম বানানা, কার্যক্রম মে ডুব জানা। তো ইসলে ইয়া কহনা কি মেরে জীবন পর ক্যা প্রভাব পড়া, মে তো কহুঙ্গা কি মেরা জীবন হি রেডিও হ্যা অর আগে ভি রহেগা। 1991 কে অগস্ত মহিনে মে মেরি নৌকরি আকাশবাণী মে ট্রান্সমিশন এক্সিকিউটিভ মে লগি অর প্রোগ্রাম ক্যাডার কা ইয়ে সবসে ফিডার পোস্ট হোতা হ্যা অর মেরা জীবন ভি ইহি বগল মে পশ্চিম সিংভূম জেলা মুখ্যালয় মে চাইবাসা হ্যা ওহাঁ কে LRS সে হি শুরু হুয়া থা। অর ওহাঁ পে হাম লোগো কো কুছ গাইডলাইন্স মিলে থে কি লোকাল রেডিও স্টেশন কা ক্যা কনসেপ্ট হ্যা। ইসকা জো কনসেপ্ট হ্যা ও ইয়ে হ্যা কি লোগো কো স্থানীয় প্রশাসন জো কুছ ভি নির্ণয় লেতা হ্যা ইহাঁ কে জন কল্যাণ কে লিয়ে অর জো কেন্দ্র সরকার ইয়া রাজ্য সরকার কে মাধ্যম সে ভি ইহাঁ তক পৌঁছতি হ্যা ওহাঁ কেসে গাঁও গাঁও তক জন জন তক পৌঁছে। অর ইস বজহ সে শুরু মে হাম লোগো কো বতায়া গিয়া থা কি আপকো 70% প্রোগ্রাম জো হ্যা ও ভি রেকর্ডিং জা করকে করনা হ্যা, ক্যোঁকি রেডিও কা স্টুডিও বেঠ করকে জো এক রোল থা উসসে সরকার চাহতি থি কি শিফটিং হো। তো হাম লোগ গাঁও গাঁও মে নিকল জাতে থে অর শ্রোতাও সে

শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই গীতাঞ্জলি কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। আকাশবাণী কেন্দুঝর এথর শুণতু প্রায়োজিত কার্যক্রম NCERT। আজ শুণবা এর 1286 ভাগ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রাইট? হলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকসংগীতরে প্রচার করছু মৃদঙ্গ বাদন পরিবেশন করছন্তি সৌরী পড়িহারী।

0: রাইট, তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
4: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আপনকু আজির অন্বেষা কার্যক্রমকু।
1: আজির কার্যক্রমে মু আছি আপনার সাথে দীপ্তিরঞ্জন
0: আউ মু প্রতীক্ষা।
1: প্রত্যেকা এয়া কহিবা বিলকুল ভুল হবনি যে প্রকৃতি আমপাই অদ্ভুত উপহার।
0: হ্যাঁ দীপ্তি, এই পৃথিবীর সুন্দরতা, বিচিত্রতা ও জীবজগতর ভিন্নতা কেড়ে মনোলোভা সতে।
1: মতে কেবল এর সৌন্দর্য নুহে প্রত্যেকা, বরং এতে অনেক প্রকার প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশর সম্পর্ক তাঁক সমন্বয় প্রতিথর আবাক করে দিয়ে। প্রকৃতি কোণ বা দেই আমি শুদ্ধ জলবায়ু দিয়ে আম প্রাণক সজীব করাইবা ঠার আরম্ভ করে ফল পনিপরিবা মহু তৈরি করে আম পোষক আবশ্যকতা পূরণ করুচি। সে কাঠ দিয়ে আম ঘর বনাইবার সাহায্য হো, অবা সুস্থ মাটি দিয়ে ক্ষতি কার্য সুবৃদ্ধ করাইবা হো, প্রকৃতির অসীম দান আম জীবনর সমস্ত প্রাসঙ্গিক আবশ্যকতা পূরণ করে আসুচি।
0: কিন্তু দীপ্তি, সবুঠার বিস্ময়জনক তথ্য কোণ জাণিছ?
1: কোণ প্রতীক্ষা?
0: এই সুন্দর পরিবেশর মূল হেউছি এক ক্ষুদ্র পরাগরেণু। কেবল অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখা যাওতিবা এই পদার্থ এতে বড় পৃথিবীর সবুজ আবরণ পাই দায়ী, এহা কোন কোনসি জাদুঠারু কম? আজ্ঞা হ বন্ধু, পরাগণ বা পরাগ সঙ্গম বিনা ফুল মানে ফসল তৈরি করে পারিবে না। এই প্রক্রিয়ারে রেণুকণ এক ফুলর পুরুষ ভাগরু নারী ভাগকু সঞ্চালিত হুয়ে, এহা ফল এবং বীজ উৎপাদনকু সম্ভব করায়। আউ আপন জানন্তি, বিশ্বর প্রায় 85% পরাগণ বা পরাগ সঙ্গমর ভারা উঠাই থাকে আম কীট জগত, ও তন্মধ্যরু মহুমাছির অবদান অসীম। ফুলর মনোলোভা রঙ ও বাসনারে আকর্ষিত হয়ে রস পিইবাকু যাইথিবা কুন্নি মহুমাছিটি এই পরাগ স্থাপন প্রক্রিয়ার মহান নায়ক পালটি যাইথায়। মহু তৈরি করিবা সঙ্গে সঙ্গে এক ফুলরু অন্য ফুলকু রেণু পরিবহন করি ফসল এবং উদ্ভিদ জন্মকু সুনিশ্চিত করাইথায়। সে
1: সতরে উদ্ভিদ মানক সহিত প্রাণী জগতর এই সম্পর্ক খুব সুন্দর। হেলে আম মানুষ জাতি প্রকৃতির এ মহানতা পাইবা কোণ বা করুচি, উল্টি আমার অসচেতনতা কার্যকলাপ মহুমাছিঙ্কর জীবনকু বিনাশ করুচি। বিষাক্ত জীবাণুনাশক এবং কৃষি রাসায়নিক ব্যবহার মহুমাছি মানকর নাভিগেশন স্কিল বা দিগ বারিবা দক্ষতাকু ক্ষতিগ্রস্ত করুচি। আবশ্যকতার অধিক যান্ত্রিক বিকাশ, অতি কৃষি ও বন্যভূমি ধ্বংস দ্বারা মহুমাছি মানক আবাস স্থান হানি হেউচি। আউ হ্যাঁ বন্ধু, এই পরিস্থিতি দিনকু দিন বিগিড়িবারে লাগিছি।
0: ঠিক কহিলা দীপ্তি, মহুমাছিঙ্ক বিনা আমার খাদ্য সুরক্ষা ও পোষণ এক বড় সমস্যা পালটিবারে লাগিছি। কে জানি কেবে মানুষ জাতি বুঝিব যে যেউ গছরে সে বসিছি নিজে তারি শাখাকু কাটি চালিছি।
1: কিন্তু প্রতীক্ষা, গোটিয়ে ভাল খবর হচ্ছে, যদিও ধীরে ধীরে কিন্তু নিশ্চিন্ত ভাবে পরিবর্তন আসুচি, আমার যুবপিঢ়ি মানে সচেতন হেউচন্তি। হ বন্ধু, এই মহুমাছি প্রজাতি ও অন্য পরাগ সঙ্গমকারী জীব মানে সম্মুখীন হেউতবা সমস্যা বিষয়ে সচেতনতা করাইবা এবং এমানক প্রজাতিকু সুরক্ষা দেবা নিমতে 2018 মিলিত জাতিসংঘর সাধারণ সভা মে মাস 20 বিশ্ব মহুমাছি দিবস বা ওয়ার্ল্ড বি ডে ভাবে ঘোষণা করেছি।
0: তবে চলিত বর্ষ বিশ্ব মহুমাছি দিবসর থিম রাখা যাইছি বি টুগেদার ফর পিপল এন্ড দ্য প্ল্যানেট, আ পার্টনারশিপ দ্যাট সাস্টেইনস আস অল। অর্থাৎ মানুষ ও প্রকৃতি পরস্পর সহ গভীর ভাবে জড়িত। মহুমাছিঙ্ক সুরক্ষা মানে কেবল গোটিয়ে প্রজাতিকু বঞ্চাইবা নুহে, বরং আগামী পিঢ়ি পাই এক সুস্থ ও সন্তুলিত পৃথিবীকু সুরক্ষিত করিবা। তেবে এই প্রকৃতি মিত্র জীব মহুমাছি বিষয়ে অধিক কিছু জানিবা আজির সাক্ষাৎকারে, যেউথিরে উপস্থিত অছন্তি জনে যুব মহু।

0: টপ কভার সেটা গোটে আকচুয়ালি আলুমিনিয়াম বা টেণটা, বর্ষা পাণি পড়লে সেটা কলঙ্কি নষ্ট হব। তাপরে আমি জরি ঘোড়াই রাখবা স্টাণ্ড, বর্তমান যে স্টাণ্ড মৌমাছ স্টাণ্ড সেটা আন্টুয়েল মানে পিম্পুড়ি জন্দা উই এগুলো সব নষ্ট করবে, সেপাই আমি মোবিল কপড়া বাঁধিবা, পাঁচ মৌমাছ পাঁচ কুণ্ড করা।
1: আউ গোটে জিনিস হল আপনার যেত মৌমাছ সহ কাম করছেন, মৌমাছ বি আটাক করতে
0: আজ্ঞা,
1: আপনার কমিটি নিজকে প্রটেক্ট করতে
0: না, সেপাই আমি যে মৌ চাষ আমি করছু, যে নূ নূ মৌ চাষী মানুষ বা চাষী মানুষ কুচি, সেপাই বহু গুড়ে কেয়ার নবার অ দেহর, মৌমাছি মানে যেতে আগ্রেসিভ হবে বহু জোরে কামড়ি, সেপাই আমি তার মৌমাছি ইউজ করার তার সব জিনিস মিলুছি, যেমি মুহরে মড়িয়া বি ভেল মিলুছি, হ্যাণ্ড গ্লোভস মিলুছি, পুরা জ্যাকেট মিলুছি, এগুলা সব ইউজ করি মৌমাছি ম্যানেজমেন্ট করার কথা। আর ধীরে ধীরে ধীরে তোমার এক্সপিরিয়েন্স বড়ি যাব, তাপরে সেগুলা কিছু আবশ্যক পড় না থাকে।
1: আপনার টিকি প্রিকশন নিয়ে কাম করে এইসব যে জিনিস গুড়া উপকরণ দরকার, সেফটি উপকরণ এগুলা কোটি আপনার এগুলা কিনুছেন?
0: এটা আমার ভুবনেশ্বরে অছি, বহুত কটকরে অছি।
1: কোনসি সরকারক তরফর কিছু স্টোর করা হইছে? ইত্রে
0: সরকারক তরফর স্টোর কিছু বোধে ওড়িশার নাই, মুজি দি জানিছি, এমতি নিজস লোক করছেন, নিজ নিজ নারে করছেন প্রোডাকশন, নিজ নিজ নারে ব্র্যান্ড করি বিক্রি করছেন।
1: তো আপনার পাখাপাখি কুতলে 64টা বাক্স
0: আপন
1: করিছেন, কিমতি কোন ইনকাম আপনকর গটে মাসক আপন পাউছেন?
0: গো মাসক গো আমার সিজন জানু নভেম্বর মাসরু সিজন স্টার্ট হয়ে যায়। দেখি মু বেসিক্যালি মৌমাছি যে বক্স রাখি 64টা 65টা রাখিছি, তার ম্যানেজমেন্ট হল মু হনি উপরে বেশি প্রাধান্য দিই বক্সর কলোনি, যেমি সব চাষীঙ্কর তো অলগা অলগা সব সিস্টম না, কি মৌপে বক্স রাখছি, কি মৌমাছি কলোনি বি রাখছি, মু কিন্তু মৌমাছি কলোনি উপরে বেশি দানা দিয়ে, যেমি গোটে গোটে বাক্সর দুইটা তিনটা মৌমাছি রাণী বাহার করি বিক্রি করা। আজিকা ডেট্রে ওড়িশার মহু অপেক্ষা মহু কলোনির আবশ্যক বহুত অছি, যেহেতু বহুত কলোনি আবশ্যক, সেপাই মু মনস্থ করছি না মহু অপেক্ষা
1: সেমানকর বংশটাকু বড়াইবা
0: পাই, বংশ বড়াইবা পাই।
1: মানে আপন এমিতি বি কলোনি বি আপন বিকন্তি বি?
0: হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা।
0: মৌমাছি কলোনি মু বহুত বিক্রি করে, মৌমাছি কলোনি উপরে বেশি ফোকস করে, যেমি মু মৌমাছি গোটে গোটে বাক্স দুই তিনটা কলোনি বাহার, সেমি প্রত্যেক বর্ষ 180 গত বর্ষ 180টা কলোনি বিক্রি করতে।
1: গোটে কলোনি কেতে সংখ্যা মাছি?
0: গোটে কলোনি পাখাপাখি 4,000-5,000 শ্রমিক মাছি রয়েবে, গোটে কুইন রয়েব, চারি ফ্রেম মাছি।
1: আচ্ছা।
0: এই সহ গোটা আমি 1,000-1,200 বিক্রি করু।
1: কো মান আপনার ক্রয় করতে?
0: আমার সব চাষী অনেক, আমি এগ্রিকলচর কেবে দিও, হর্টিকলচর মাধ্যমে যে আসে আমার ধর অর্ডর দিয়ে যায়, রাজেশ আপনার বাড়ি কলোনি অছি, আপনার বিক্রি করবে আমার চাষী এই মাধ্যমে বিক্রি করবে।
1: কেবে গোটে জাস্ট মাধ্যম হুয়ে আপনার সেল?
0: আজ্ঞা।
1: আপন নিহাতি তো চাষ করছেন, জাঁথে মহুর চাহিদা কেতে এবার মার্কেট্রে, আমার ঘরে ডে টু ডে লাইফে মহুর দরকার, বহুত থা হল কাশ হল, কিন্তু গোটে শুদ্ধ মহু পাই টিকি কাঠিকর পাঠ হয়ে যাচ্ছে বর্তমান লোক মানুষ, আপনার কম কে?
0: দেখুন শুদ্ধ মহু পাই গেলে আকচুয়ালি মার্কেট্রে মিলু থাকা মহু আক্সর বাহার থাকা মহু ভিতরে বহু ডিফরেন্ট, আকচুয়ালি গোটে বক্স আলোনি আটাণ্ড এগুলা কষ্ট যেতে দেখলে আমি মো নিজস কৌছি, মু নিজে 800-1,000 মৌ বিক্রি করছি, কাহি না গোটে বাক্স কলোনি ম্যানেজমেন্ট করা পাখি 5,000 পয়েন্ট পড়ে যাচ্ছে গোটে বাক্স কলোনি স্টাণ্ড, আমার গোটে বর্ষকে পাখাপাখি 2-4 কেজি মৌ বাহার করছি, বুঝলে কি, সেই অনুসারে কষ্ট পড়ে যাব।
1: মানে আপনার 2-4 কেজি মৌ
0: গোটে বর্ষে?
1: গোটে বাক্সর?
0: গোটে বাক্সর, গোটে বাক্সর গোটে বর্ষে 2-4 কেজি মৌ বাহার করছি।
1: মানে কত তার মূল্য হবে বাজার মূল্য?
0: বাজার মূল্য মু হিসাবে দেখা আমার লেবর কষ্ট আউ ট্রান্সপোর্টেশন কষ্ট এসব কষ্ট মো হিসাবে 1,000 টাকা বিকিবাটা সবুঠ বেটর, পর লিটর 1,000 টাকা বিকিবাটা মো হিসাবে বহুত ভালো।
1: মানে গোটে বাক্সর 4-5,000 টাকা বাহারি পারি বর্ষ
0: বাহারি পারি
1: আপনার হিসাবে?
0: আজ্ঞা।
1: যদি জনে 60-70 আপনি যেত করছেন সেতিক যদি কলে 2-3 লক্ষ টাকা জন বেনিফিট পাই পারিব জনে যুবক পাই?
0: আজ্ঞা।
1: তো কাহিকি আমার যুবপিঢ়ি মহু মাছ প্রতি এতটা ধ্যান দেখুন?
0: যুবপিঢ়ি মানে কোণ হচ্ছে না এবে কোণ হচ্ছে না মেইন সবুঠ হল চাষের পড়ুয়া ফর্টিলাইজর।
1: আচ্ছা।
0: সেইটা বহু ইনফ্যাক্ট পকুছে চাষীঙ্ উপরে, না মৌমাছি মানে মহু সংগ্রহ করতে কেউ না ফুলু।
1: আচ্ছা।
0: যেকোন বিরি মুগ হোক বা কোলথ হোক রাশি হোক মাণ্ডিয়া হোক যাকোন সবুতরে টিকি ফর্টিলাইজর ইউজ হচ্ছে, লোক চাষী কম করছেন না অধিক অমল পাই সব বিষ পকাউছেন, সেপাই মৌমাছি মানে তা সংখ্যা সব হ্রাস পাওয়া
1: কমি যাচ্ছে।
0: হ্যাঁ। সেপাই ধান সরকার তরফ মো অনুরোধ রয়েছে সেটা ধ্যান দেওয়া দরকার, আউ যেমি মহু চাষকে টিকি সরকার আউ টিকি তাঁর দৃঢ় নজর দেখা দরকার, যেমন সব সব ক্ষেত্রে মু জাঁয়া দরকার, ছতু চাষ হোক মাছ চাষ হোক পনিপরিবা সব ক্ষেত্রে সরকার আগ্রহ করছেন, মহু চাষ প্রতি টিকি আগ্রহ করা দরকার, যুবপিঢ়ি তাঁর আগ্রহ বড়িয়া দরকার।
1: এইপাই আপনার ভাবুছেন টিকি বেশি সচেতনতা দরকার?
0: হ্যাঁ। সচেতন মেইন হল মৌমাছি তো আগ অপেক্ষা যেমন 99 বাতিয়া তো সমস্ত লোক মেরুদণ্ড ভাঙি দিয়েছে মৌমাছি চাষ, তাপরে বি মৌ চাষ চালিছে, ফনি বি মোর বি ক্ষতি গলা সমতির ক্ষতি গলা,
1: দিনক দিন সংখ্যা কমিগলা,
0: সংখ্যা বহু কমিগলা কেবল এই ফর্টিলাইজর সকাশে।
1: আউ বি গোটে কথা শুনে আমার গবেষণার মিলেছে কি মোবাইল টাওয়ার ପାୱାର ପାଇଁ ଆଉ ତା ରେଡିଏସନ ପାଇଁ ବି ସଂଖ୍ୟା କମିଯାଉଛି ବୋଲି କୁହାଯାଉଛି।
0: ସେଇଟା ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଯଦି ଜାଣିଛି ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ରେଡିଏସନ ମୋବାଇଲରେ ଅଛି ତା ସକାଶେ ମହୁମାଛିଙ୍କ ସଂଖ୍ୟା ବହୁତ କମିଯାଉଛି। ତାହା ବି ଆମ ପାଖରେ ତ କିଛି ଅପସନ ନାହିଁ, ସେଇଟା ତ ବହୁତ ବଡ଼ କଥା। କିନ୍ତୁ ମୋର ହିସାବରେ ଯଦି ଚଳିବ, କିଛି କିଛି ଲୋକ କରୁଛନ୍ତି ଟାଉନ୍ ଏରିଆ କରୁଛନ୍ତି,
1: କିନ୍ତୁ ଆଉ ଟିକେ ପ୍ରୋତ୍ସାହନ ଦରକାର ସରକାରଙ୍କ ତରଫରୁ। କୌଣସି ପ୍ରକାର ଯଦି ସବସିଡି ମିଳିଲା ତ ଲୋକ ଟିକେ ଆଗ୍ରହୀ
0: ନିଶ୍ଚିନ୍ତ
1: ହେବେ ବୋଲି ଆପଣ
0: ମୁଁ ସେ ଭାବୁଛି। ଯେମିତି ସଚେତନ ତ ଠିକ ଅଛି, ସଚେତନ ତ ମିଳୁନି, ମାନେ ଚାଷୀ ଭାଇଙ୍କ ପାଖରେ ଉଚିତ ଜିନିଷ ପହଞ୍ଚୁନି। ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ବହୁତ ସ୍କିମ ବାହାରୁଛି,
1: ଯେଉଁ କଥା ଆପଣ କହିଲେ କି ଯେଉଁ ଗ୍ଲୋଭ୍ସ ହଉ, ଆପଣ ସେଫ୍ଟି ଇକ୍ୟୁପମେଣ୍ଟ ବି ଆପଣ କୌଣସି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଷ୍ଟୋର ପାଇନାହାନ୍ତି, ଆପଣ ବାହାରୁ ବି କ୍ରୟ କରୁଛନ୍ତି, ତ ସେଇଭଳି ଯଦି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟଙ୍କ ତରଫରୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ କିଛି ସେଇ ପ୍ରକାର ଉପକରଣ ହିସାବରେ କି କିଛି ଜିନିଷ ଗୋଟେ ସବସିଡି ହିସାବରେ ଦେଇ ଦିଆଯାଆନ୍ତା ଆମର ଚାଷୀମାନଙ୍କୁ, ତ ବେନିଫିଟ ଟିକେ ବେଟର ହୁଅନ୍ତା ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି।
0: ଆଜ୍ଞା ସାର୍, ଆଉ ଗୋଟେ କଥା ମୁଁ କହିବି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତରଫରୁ ବାକ୍ସ ଦିଆଯାଉଛି, ଚାଷୀଙ୍କୁ ଦିଆଯାଉଛି, ବାକ୍ସ ଦିଆଯାଉଛି, କଲମ ଦିଆଯାଉ, ସବୁ ଦିଆଯାଉଛି, କିନ୍ତୁ ଖାଲି ଦେଇଦେଲେ ଚାଷ ହେଇପାରିବନି। ସେଇଟା ଖାଲି ବାକ୍ସ କଲମ ଦେଇଦେଲେ ଚାଷୀ ତରଫ ଚାଷ କରିଦେବେନି, ତା ପାଇଁ ପ୍ରପର ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କେମିତି, ତା ଗୋଟେ ଛୋଟ ନ୍ୟୁଟ୍ରି ଗାର୍ଡେନ କରିବା ଦରକାର, ଫୁଲ ଚାଷ କରିବା ପାଇଁ ଦରକାର,
1: ଆସୁସରୀ ବ୍ୟବସ୍ଥା ଗୁଡ଼ାକ ସେ କରିବା ଦରକାର ନାଇଁ କି।
0: ବାକ୍ସ ଦେଇକି ବର୍ତ୍ତମାନ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରୁନାହାନ୍ତି, ସେଇଟା ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଛି।
1: ମାନେ ମୂଳ ଉଦ୍ଦେଶ୍ୟଟା ଫୁଲଫିଲ୍ ହେଇପାରୁନି,
0: ନାହିଁ ସାର୍,
1: ସାଧିତ ହେଇପାରୁନି,
0: ନାହିଁ ସାର୍।
1: ଆପଣ ବି ନିଜେ ପ୍ରଶିକ୍ଷଣ ଦେଉଛନ୍ତି,
0: ଆଜ୍ଞା
1: କେମିତି କ'ଣ ତା ବିଷୟରେ ଟିକେ କୁହନ୍ତୁ।
0: ପ୍ରଶିକ୍ଷଣ ତ ଆଜ୍ଞା, ଯେତେବେଳେ ମୁଁ ନିଜେ ନିଜେ ମହୁ ବାକ୍ସ କଲି, ତାପରେ ଟ୍ରେନିଂ ଗଲି, ଟ୍ରେନିଂ ଗଲା ପରେ ସବୁ ସାର୍ ମାନଙ୍କୁ ସାଇଣ୍ଟିଷ୍ଟ ମାନଙ୍କର ବସେଇଲୁ, ଟ୍ରେନିଂ ଦେଲୁ, ତାପରେ ନିଜେ ନିଜେ ମୁଁ ଭାବିଲି ମୁଁ ବି ଅନ୍ୟ ଚାଷୀଙ୍କୁ କିଛି କିଛି ବୁଝେଇବି, ମହୁ ଚାଷ ଶିଖେଇବି। ତାପରେ ଧୀରେ ଧୀରେ ପ୍ରଥମ ଥର ବି ସୁନ୍ଦରଗଡ଼ ଗଲି ଟ୍ରେନିଂ ଦେବାକୁ, ସେଠି ଟ୍ରେନିଂ ଦେଲି। ସୁନ୍ଦରଗଡ଼ ପରେ ଗଲି ଭବାନୀପାଟଣା, ଭବାନୀପାଟଣାରୁ କୋରାପୁଟ ଗଲି, କୋରାପୁଟରୁ ଆସିକି ବରଗଡ଼, ସମ୍ବଲପୁର ବରଗଡ଼, ତାପରେ ଆମ ସାକ୍ଷୀବଳ କେବିକେ ମାଧ୍ୟମରେ ଯେଉଁଠି ଟ୍ରେନିଂ ପଡ଼େ, ଧର କହିବେ ଯେ ଏଇ ଗାଁରେ ମହୁ ମଜା ଟ୍ରେନିଂ ଦିଅ, ସବୁ ଜାଗାରେ ମୁଁ ଟ୍ରେନିଂ ଦେଲି। ଏବେ ମହୁଚା ଠିକ୍ଠାକ୍ ଚାଲିଛି, ମୁଁ ଯେତିକି ବୁଝାବୁଝି କରୁଛି ପାଖାପାଖି 3-4 ଜାଗାରେ ଦିଆହେଇଛି ମହୁଚ, 30-30 ହେଇକି ଏମିତି ଦିଆହେଇଛି, ପାଖାପାଖି 140 ବାକ୍ସ। ତାପରେ ଯଦି ମୋ କଲୋନି ପାଖେ ପୁରୀରେ ବି ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରାଯାଉଛି, ଏମିତି 8 ବୌଦ୍ଧରେ, ଏମିତି ସବୁ ଜାଗାରେ ମହୁମାଛି କଲୋନି ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରୁଛି।
1: ଟ୍ରେନିଂଟା ଆପଣ କ'ଣ ନିଜେ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ ଦିଅନ୍ତି ନା ସରକାରଙ୍କ ତରଫରୁ ଆପଣ?
0: ନାଇଁ ନାଇଁ ଠିକ୍ ଅଛି, ସେଇଟା ଭଲ କଥା ଲାଗିଲା, ସରକାର ତରଫରୁ ଆମକୁ ଆସେ ଟ୍ରେନିଂ ଦେବା ପାଇଁ, ଏଇଠି ଯାଆନ୍ତୁ ଆପଣ 3-4 ଟ୍ରେନିଂ ଦେବେ, ଆମକୁ ଗୋଟେ ଚିଠି ଆସେ, ଲେଟର ଆସେ, ଆମ ଗ୍ରୁପରେ ମେସେଜ କରାଯାଏ।
1: ଆଚ୍ଛା, ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଗ୍ରୁପ ବି ଅଛି?
0: ହଁ, ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଗ୍ରୁପ୍ ଅଛି, ସେ ଗ୍ରୁପରେ ଆମକୁ ମେସେଜ କରାଯାଏ, ଆପଣ ଯାଇକି ଟ୍ରେନିଂ ଦିଅନ୍ତୁ।
1: ଆପଣଙ୍କୁ ତା ପାଇଁ କୌଣସି ପ୍ରକାର ରେମୁନେରେସନ ମିଳେ?
0: ହଁ ମିଳେ, ପର୍ ଡେ ଯାହା ଯେମିତି ତାଙ୍କର ଥାଏ, 1000-1500 ଏମିତି ଥାଏ, ଏଇ ହିସାବରେ ମିଳେ।
1: ଆପଣଙ୍କର କଥାରୁ ଯାହା ଜଣାପଡ଼ୁଛି ଆମର ଯୁବପିଢ଼ି ଆଗକୁ ଆଗେଇ ଆସିବା ଦରକାର,
0: ନିଶ୍ଚିନ୍ତ।
1: ମାନେ ମହୁ ଚାଷ ଗୋଟେ ତ ଏକରେ ଲାଭଜନକ ବ୍ୟବସାୟ, ତା ସହିତ ଗୋଟେ ସମାଜ ପାଇଁ ଆମେ ଗୋଟେ ଏହାଦ୍ୱାରା ଗୋଟେ ସୋସିଆଲ ୱାର୍କ କରୁଛେ।
0: ଆଜ୍ଞା,
1: ମାନେ ଇଣ୍ଡାଇରେକ୍ଟଲି ଆମେ ମହୁମାଛିକୁ ସୁରକ୍ଷା ଦେଉଛେ, ଯାହାଦ୍ୱାରା ଆମର ଏଗ୍ରିକଲଚର କୃଷି ବି ଆଗକୁ ଯାଇପାରୁଛି, ଆମର ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ହେଇପାରୁଛି। ତାମାନେ ମହୁମାଛିଙ୍କ ଜୀବନଶୈଳୀରୁ ବି ଆମେ ବି ବହୁତ କିଛି ଶିଖିବାକୁ ପଡ଼ିବ। ସେମାନେ ଯେମିତି ଦଳବଦ୍ଧ ଭାବରେ କାମ କରୁଛନ୍ତି, ଗୋଟେ ଟିମ୍ ୱାର୍କ, ସେଇଟା ଆମେ ଯୁବପିଢ଼ି ଆମର ସମାଜ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଅତୀବ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଲାଗୁଛି।
0: ସେଇଟା କ'ଣ ମାନେ ତାଙ୍କଠୁ ଆମର ବହୁତ କିଛି ଶିଖିବାର ଅଛି ତାଙ୍କଠୁ। ଦେଖିବେ ଯିଏ ମହୁ ଚାଷ କରୁଛନ୍ତି ବା ନୂଆ ନୂଆ କରୁଛନ୍ତି, ଦେଖିବେ ମର୍ଣ୍ଣିଂରୁ ବର୍ତ୍ତମାନ ଯଦି 6:00 ଆପଣ ତାଙ୍କୁ ଠିଆ ହେବେ, ତାଙ୍କ ବିହିବଟା ବୁଝିପାରିବେ, କିଛି ମାଛି ଦେଖିବେ ବାକ୍ସ ଆଗରେ ପୁରା ପ୍ରୋଟେକ୍ସନ ଆଣିଥିବେ, ଯେମିତି 2200 ବାକ୍ସକୁ ନ ଆସନ୍ତୁ, କିଛି ମାଛି ତାଙ୍କର ପରାଗରଣ ଆଣିଥିବେ, କିଛି ମାଛି ମହୁ ଆଣିଥିବେ, ବାକ୍ସ ଖୋଲିକି ଦେଖିବେ, କିଛି ମାଛି ରାଣୀକି ସଫା କରୁଥିବେ, ରାଣୀ ଯେଉଁ ଅଣ୍ଡା ଦେଉଥିବେ ତା ଯେଉଁ ସେଲ୍ ଗୁଡ଼ାକ ସଫା କରୁଥିବେ, ଗୋଟେ ଥର ରାଣୀ ଅଣ୍ଡା ଦେଲା, ଅଣ୍ଡା ଲାର୍ଭ ହେଲା, ପିପ ହେଲା, ରାଣୀ ଶ୍ରମିକ ମାଛ ପାଇଲା କି ପୁରୁଷ ମାଛ ପାଇଲା, ସେ ସେଲ୍ରେ ରାଣୀ ଅଣ୍ଡା ଦେବେ, ତାକୁ ସଫାସଫି କରୁଥିବେ, ତାଙ୍କ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଅଲଗା ପୁରାପୁରି। ତାଙ୍କଠୁ ଦେଖିକି ଆମେ ଶିଖିବାରେ ଯେ ମହୁ ମାଛି ଯେତିକି ଆକ୍ଟିଭ ଆମେ ସେତିକି ଆକ୍ଟିଭ ହେବା ଦରକାର।
1: ମାନେ ଆମର ପୁରୁଣା ସଂସ୍କୃତିରେ ଆମର ପରିବାରରେ ଯେମିତି ଭୂମିକା ଥିଲା, ଯେମିତି ବାପା ଆମର ରୋଜଗାର କରୁଥିଲେ, ଫ୍ୟାମିଲିକୁ ପ୍ରୋଟେକ୍ସନ ଦେଉଥିଲେ, ଏକ୍ଜାକ୍ଟଲି ସେଇଭଳି ହିଁ ଲାଗୁଛି,
0: ସେଇଭଳିଆ ସାର୍। ଆଉ ତାଙ୍କର ମୁଁ କହିବି ଆଉ ଯୁବପିଢ଼ି ମାନଙ୍କୁ, ସମସ୍ତଙ୍କୁ ଓଡ଼ିଶାରେ ମହୁ ଚାଷୀ ମାନଙ୍କୁ କହିବି, ନୂଆ ମହୁ ଚାଷୀ କହିବି, ମହୁମାଛି କରନ୍ତୁ, ସେମିତି କିଛି ତା ଦେହରେ କିଛି କଷ୍ଟ କାମ ନୁହେଁ, ଶିଖିଗଲେ ବହୁତ ହାଲକା। ଯେମିତି ମୁଁ ବି ଆଜି 65 ବାକ୍ସ ଛାଡ଼ିକି ଆସିକି ଏଠି ଆସିକି ରେଡ଼ିଓ ସେଣ୍ଟର୍ କହିପାରୁଛି, ଆପଣ ସେମିତି କହିପାରିବେ। କିନ୍ତୁ ଗାଈ ଛେଳି ଯେଉଁ କୁକୁଡ଼ା ପାଳନ, ଆପଣ ତାଙ୍କୁ ଦେଖନ୍ତୁ, ଗାଈ ରଖିବେ ମାନେ ସକାଳେ ତାଙ୍କୁ ଗୁଳା ସଫା କରିବେ, କ୍ଷୀର ଦେବେ, ତାଙ୍କୁ ନେଇକି ବାନ୍ଧିବାକୁ ଯିବେ, ଚରିବାକୁ ଯିବେ, ଘାସ ଚରିବାକୁ ଯିବେ, ସେଭଳିଆ ମହୁ ଚାଷ ସେମିତି କିଛି ନାହିଁ। ଥରେ ତାଙ୍କୁ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କଲା ପରେ ସିଏ ଆପେ ଆପେ ତାଙ୍କର ଖାଦ୍ୟ ସଂଗ୍ରହ କରିବେ, କିନ୍ତୁ ସପ୍ତାହକୁ ଥରେ ବାକ୍ସକୁ ଦେଖିବାର ଅଛି। ବାକ୍ସର କ'ଣ ଦେଖିବା ନା, ବାକ୍ସ ତଳପଡ଼ା ସଫା ହେଇଛି ନା ନାହିଁ, ରାଣୀ ଠିକ୍ସେ ଅଣ୍ଡା ଦେଉଛି ନା ନାହିଁ, ଶ୍ରମିକ ମାଛମାନେ ଠିକ୍ସେ କାମ କରୁଛନ୍ତି ନା ନାହିଁ, ଏଗୁଡ଼ା ସବୁ ଦେଖିକି ବାକ୍ସକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରାଯାଉଛି।
1: ତାମାନେ କହୁଛନ୍ତି ବେଶୀ କିଛି ଶାରୀରିକ ଶ୍ରମ ଦେବାକୁ ପଡ଼ିବନି?
0: ନାହିଁ ସାର୍,
1: ଟିକେ ମାନସିକ ଟେନସନ୍ ଟିକେ ଦେବାର ଅଛି,
0: ମାଇଣ୍ଡରେ ରଖିବାର ଅଛି ଯେ ଆମେ ଏଇ ବାକ୍ସ ଆଜି ଏତିକି କାମ କଲା, ସେ ବାକ୍ସ ସେତିକି କାମ କଲା, ସେଇଟା ସବୁ ମାଇଣ୍ଡରେ ରଖିବାର ଅଛି।
1: ବର୍ତ୍ତମାନ ଯାହା ଜଣାପଡ଼ୁଛି ଜନସଚେତନତା ବି ଦରକାର ମହୁମାଛିକୁ ସୁରକ୍ଷା ଦେବା ପାଇଁ, ଆପଣ କେମିତି କାମ କରୁଛନ୍ତି ଏ ଦିଗରେ?
0: ଲୋକଙ୍କୁ ଜନସଚେତନ ହେଲା, ମୁଁ ଲୋକଙ୍କୁ ବହୁତ ମାନେ ବୁଝାଏ, ଯେ ତମେ ମହୁମାଛିଙ୍କୁ ମାନେ ମାନେ ପାଳନ କର, ଏମିତି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ। ଆମେ ବି ଏମିତି ସାର୍ ଦେଇଛୁ ମହୁମାଛିକି ଚାଷୀଙ୍କି, ଯେ ତମେ ବାକ୍ସ ନେଇ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କର, ତମର ଲାଭ ହେଲେ ବି ଆମକୁ ଦେବ। ସେମାନେ କହନ୍ତି ନାହିଁ ଆମକୁ କାମୁଡ଼ିବି ଏଗୁଡ଼ା, କିନ୍ତୁ ତାପରେ ବି ଆମେ ତାଙ୍କ ପାଖରେ ରହିକି ତାଙ୍କୁ ଫେଣା ଧରିଛୁ, ମହୁମାଛି ବିଷୟରେ ବୁଝେଇଛୁ ତମେ କର।

0: শ্রোতা বন্ধু, এবে ভারতর বিকাশর গতি দ্রুত হেউছি। এথিরে বেশি অংশগ্রহণ করুছন্তি আম যুববর্গ। সেমানক কান্ধরে আগামী ভবিষ্যতর ভার। আম দেশ কিপরি বিকাশশীল হেব, সমৃদ্ধ হেব, সে দিগরে যুববর্গঙ্ক রহিছি গুরুদায়িত্ব। তেণু শান্তি এবং অহিংসা পথরে চালিবা বর্তমানর আহ্বান। এহা যুববর্গঙ্ক আদর্শ হেবা উচিত। এই অবসরে আজ রয়েছে আলোচনা, অহিংসার পথ হেউ যুবপিঢ়ীঙ্ক আদর্শর পথ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা ডক্টর স্নেহলতা পণ্ডা।
1: অহিংসা মানবতার সর্বোৎকৃষ্ট গুণ, এহা শান্তির প্রতীক। যুব সমাজ দেশের অহিংসার পথ অনুসরণ কলে সমাজের সম্মিলন, ভাইচারা, শান্তি অব্যাহত রহিব। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে হিংসা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাইথিবা বেলে যুবপিঢ়ীঙ্কু ধৈর্য, সংযম, সত্যপথর অনুগামী হওয়া আবশ্যক, কিন্তু সেমানে হেই পারু নাহান্তি। কারণ সেমানক পাই বর্তমান অবস্থা বদলি যাইছে। যদিও ভারতীয় দর্শনরে অহিংসাকু এক বিশিষ্ট স্থান দিয়া যাইছে এবং মহামনীষী মানে বিশেষ করে মহাত্মা গান্ধী অহিংসাকু জীবনর মূলমন্ত্র করে বিশ্বকু শান্তির বার্তা প্রদান করেছিলেন। তাঁক আদর্শ যুবপিঢ়ি পাই প্রেরণাদায়ক, কিন্তু অনেক অহিংসাকু দুর্বলতা মানুছন্তি। তথাপি সত্য ও ন্যায় পাই ইয়ে এক শান্তিপূর্ণ সংগ্রাম। তেবে যুবপিঢ়ি কাহিকি অহিংসাকু বিশেষ দৃষ্টি দেউনাহান্তি আর হিংসার পথ বাছি নেউছন্তি তার বি বহুত কারণ আছে। কারণ বর্তমান যুবপিঢ়ীঙ্ক মনরে অনেক নৈরাশ্য সৃষ্টি হয়েছে, যেহেতু শিক্ষা উপযোগী কোনসি বৃত্তির সেমানে নিয়োজিত হওয়া পাই সুযোগ পাউ নাহান্তি। কেন্দ্র তথা রাজ্য সরকার বহু পূর্বরু পদক্ষেপ নেইছন্তি যুবপিঢ়ীঙ্কু কিছু বৃত্তি যোগে দেওয়া পাই, বেকারী সমস্যা সমাধান পাই। কিছু অংশরে এগুড়াক সফল হয়েছে। বর্তমান বহু পূর্বরু আমার গ্রামাঞ্চলের বর্ষকু নির্দিষ্ট দিনর কাম যোগিয়ে দিয়া যাচ্ছে। স্কিল ইন্ডিয়া যোজনা মাধ্যমে যুবক যুবতী মানুষ বিভিন্ন কৌশল শিক্ষা দিয়ে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া মাধ্যমে শিল্প উৎপাদন ক্ষেত্রে বহুত নূতন কারখানা স্থাপন করা যায়, নিযুক্তি সৃষ্টি করা যাইছে। স্টার্ট আপ ইন্ডিয়া দ্বারা যুব উদ্যোগী মানুষ ঋণ প্রশিক্ষণ সহায়তা দিয়ে যাচ্ছে। স্বয়ং রোজগার পাই মুদ্রা যোজনা ভাবে ঋণ সুবিধা যোগাই দিয়ে যাচ্ছে। ডিজিটাল ভারত অভিযান মাধ্যমে আইটি ও অনলাইন কার্যক্ষেত্রে নূতন সুযোগ বৃদ্ধি পাইছে। কৃষি, হস্তশিল্প, সূক্ষ্ম শিল্পকে প্রোৎসাহন দিয়ে গ্রামাঞ্চল অনেক লোক রোজগার করিবা পাই সক্ষম হয়ে পারছন্তি। তেবে পরিসংখ্যান অনুযায়ী এসব যোজনার কেতে প্রতিশত যুবক যুবতী সফল হয়েছন্তি তেছরে ভিন্ন ভিন্ন মত প্রকাশ পাউছে, ভিন্ন তথ্য বি মিলুছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মাধ্যমে বর্ষকু 1,60,00,000 লোক প্রশিক্ষিত মিলছে গোটায় পরিসংখ্যান মাধ্যমে। কিন্তু চাকরি পাই যুবক মধ্যে 15-43% মধ্যে সীমিত রয়েছে কুযাচ্ছে। কিন্তু ইন্ডিয়া স্কিলস রিপোর্ট অনুসারে 56.35% নিযুক্তি হার বড়ি কুযাচ্ছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর কু আসুয়া FTI মধ্যে 2025 আর্থিক বর্ষে প্রায় 18% বৃদ্ধি পাই। ইলেকট্রোনিক্স ক্ষেত্রে প্রায় 13,00,000 অধিক চাকরি সৃষ্টি হয়েছিল। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এপর্যন্ত কিন্তু GDP র 25% লক্ষ্য হাসল হয়ে পারি না। তবে আংশিক ভাবে সফল হয়েছে। গ্রাম্য রোজগার ক্ষেত্রে 2024-25 বর্ষে প্রায় 5.78 কোটি পরিবার লাভবান হয়েছিল। এতে মহিলাঙ্ক সংখ্যা প্রায় 58% বড়ি। এদারা 2014-2025 মধ্যে প্রায় 8 কোটি অধিক গ্রাম্য সম্পত্তি সৃষ্টি হয়েছে। 2016-2026 পর্যন্ত 23,00,000 অধিক স্টার্ট আপ স্বীকৃতি পাইছে। চাকরি সৃষ্টি হার প্রায় 36% বড়ি। স্টার্ট আপ 2025 পর্যন্ত প্রায় 52 কোটি অধিক ঋণ মঞ্জুর হয়েছিল। অনেক যুবক যুবতী গ্রামাঞ্চল তথা সহরাঞ্চলের ছোট দোকান, সেবা কার্য, হস্তশিল্প ইত্যাদি স্টার্ট আপ আরম্ভ করছেন। কিন্তু সমস্ত ঋণগ্রাহী সফল হয়ে না। বড় উদ্যোগ তুলনায় ছোট উদ্যোগ বিকাশ মধ্যে বিশেষ হয়ে পারি না। আর কেতক ঋণ নেইকি সে ঋণ পরিশোধ করা মধ্যে সফল হয়ে না। তবে আমাদের দেশের জনসংখ্যা এবং যুব সংখ্যা তুলনায় এই যেতে সব যোজনা হয়েছে সেসব যোজনা প্রায় সীমিত লোককে এহা প্রভাবিত করছে, আর সীমিত লোক এর সুযোগ নেউছন্তি। এসব সাধারণত কোনসি চাকরি কলে যেমতি গোটে নিরাপত্তা রহিথায় সে নিরাপত্তা তো নাহি এসব ক্ষেত্রে। তেণু সেমানক মনরে গোটে নৈরাশ্য মনোভাব সৃষ্টি হচ্ছে। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে হিংসাত্মক বিষয় সেমানক উপরে প্রভাব পকাউছে। পরিবারের মধ্যে অহিংসা ও নৈতিক শিক্ষার অভাব রহিছে। ସେମାନଙ୍କ ଉପରେ କୁସଙ୍ଗତି ମଧ୍ୟ ଅପରାଧ ପ୍ରବଣ ମାନସିକତା ବୃଦ୍ଧି କରିଛି। ଅସହିଷ୍ଣୁତାରୁ ତୁରନ୍ତ ସଫଳତା ପାଇବାର ଚାପ ମଧ୍ୟ ହିଂସା ପ୍ରବୃତ୍ତି ବଢ଼ାଉଛି। ତେଣୁ ଅହିଂସାକୁ ଯଦି ସେମାନେ ପାଥେୟ କରିବେ ତାହେଲେ ପ୍ରଥମ କଥା ହେଲା ଆମର ଏଇ ଯୋଉ ବର୍ଦ୍ଧିତ ଯୁବପିଢ଼ି ଯାହାକୁ କୁହାଯାଉଛି ଆମର ଗୋଟେ ଡେମୋଗ୍ରାଫିକ ଆସେଟ୍, ସେ ଆସେଟ୍ କୁ ଆମେ ଯଦି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଭଲ ଭାବରେ ୟୁଟିଲାଇଜ

যুগলকণ্ঠের শিল্পী যোগেশ্বর পণ্ডা এবং পদ্মিনী দোরা গাউছন্তি যুধিষ্ঠিরঙ্ক যুধিষ্ঠির বেহেরঙ୍କ ରଚନାରୁ।

বাহ, কি সুন্দর সুরস জানা! গীতটি শুনিলে মনে হুয়ে প্রেম নীরবরে নীরবরে হৃদয়ের কেমিতি ফুল হি ফুটুছি। শ্রোতা বন্ধু, এ ফিল্মর সঙ্গীত নির্দেশনা দিয়েছিলে আনন্দ মিলিন্দ। তাঙ্ক সুরে এবং উদিত নারায়ণ ও আলকা অগ্নিঙ্ক মধুর কণ্ঠরে এই ফিল্মর প্রতিটি গীত হয়ে যাইছিল অমর। হ্যাঁ শ্রোতা বন্ধু, এবে শুনিবা সবুঠু লোকপ্রিয় গীতমানক মধ্যে গোটিয়ে।